আরে সব চরলা এ বেকায় বান্দার সবে দেবে চোখ দেয় এটি এইটি এরি সব ফেলা বা দে হরে যা কাম কাম হরা যাব দেবি কিছু মুখাতর গোট কেটে এলা মুখাতর গোট কেটে এলা সেন্সে কা হরে যাব রার কে হরে যাব রার কিছু কিছু কিছু বা খাজা বা এই কাকুয়ানো হে তো ফাদি সাইসো আচ্ছা হাল সাপ ফামাসি উঠিলো সব ফিলে দি স্পেশাল স্পেশাল সাবোলা সেবা দালে সোনা কাবুল হে সাবুরি খাচু বজালো হে এ খাচু কে থেব শো কাছে খাচু কারা কোগে ও তা ও ও ও চোচাও দি ব্রিকি দাচে আ আ কেবনা ওজে বানাও জিবা দাদি কিউতে ওয়া থাই পাকু হলো